0: শ্রম শ্রম
1: Antenne Norderney, dein Schlagerradio. Yeah, yeah, yeah.